আকাশমণি সম্বলপুর এথর শুনন্তু আজির ভাবনা উপস্থাপনা করিছন্তি প্রফুল্ল কুমার মাঝি।

শ্রোতা বন্ধু, আপনার এটি এক বিশেষ সূচনা। আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষাণ উপভাষার কার্যক্রম উপস্থাপন পাই আগ্রহী যুবক যুবতীঙ্কর দরখাস্ত আহ্বান করা যাওছে। এথিপাই যোগ্যতা হেলা কিষাণ সাহিত্য সংস্কৃতি সম্পর্কের পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষাণ উপভাষার পরিষ্কার ভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীঙ্ক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ততুর্ধ হইতিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীঙ্ক কণ্ঠস্বর বেতার উপযোগী হইতিব, প্রার্থী বা প্রার্থিনীঙ্ক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইতিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রাখিথিবে, সম্বলপুর মহানগর।

শ্রোতাবন্ধু, আজি হচ্ছে নির্জলা একাদশী ব্রত। সমস্ত একাদশী মধ্যে এখন সবুঠার কঠিন এবং মহত্বপূর্ণ বলে মনে করা যায়। এই দিন শ্রদ্ধাু মানে বিনা জল গ্রহণ করে ভগবান বিষ্ণু পূজা অর্চনা এবং উপবাস রাখি থাকে।

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমক আপনার স্বাগত। মানুষটি মানুষর হি কী না তাঠারে রয়েছে ভাবনা, নচে সে রয়ে যা রক্ত হাড় মাংসর এক যন্ত্র। ভাবনা হি মানুষক অনুভব করিবারে করে সাহায্য, দিয়ে অনুভূতি, প্রেম, হর্ষ, ঘৃণা, ক্রোধ, চিন্তা, ভয়র। ভাবিলে দেখি মানুষঠারে যদি নথান্তা ভাবনা, তাহলে সে হুয়া নিশ্চিত পথর। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই ভাবনা লাগি তো আপনার এবং আমাদের রয়েছে এক সুমধুর মজবুত সম্পর্ক, তেণুকরি তো নিয়ে আসিছু পুঁথরে আপনার মনপসন্দর তথা এ সপ্তাহর কথাটি গীতটি কার্যক্রমক। আজির আমার কথাবার্তার আপনার এপর্যন্ত নিশ্চিত বুঝিযে তথাপি কহিদেছি আজির কার্যক্রমর বিষয়বস্তুটি। আজির কার্যক্রমর বিষয়বস্তুটি হচ্ছে ইমোশন, ভাবনা বা সম্বেগ। এই ভাবনা লাগি গোটিয়ে মানুষ আউ গোটিয়ে মানুষক এতে মাত্রায় পছন্দ করে যে তা তুলনার সংসারের অমূল্য জিনিস অতুলনীয় বলে ভাবি থাকে। এ বিষয়ে কার্যক্রমের আগক তো কথা হওয়া, হলে শুণবা এই ভাবনার পড়ে অধিক মাত্রায় জনে মানুষক পছন্দ করুবা এমিতি এক নায়কর ভাবনা কার্যক্রমর প্রথম গীতরে।

ইংরাজি শব্দ ইমোশন বা ভাবনা লাটিন শব্দ ইমোভিয়ারু আসেছে, যাহার অর্থ উত্তেজিত করিবা বা উৎপত্তি করিবা। এই ভাবনা পরিব্যাপ্ত অনাবনা ঘাস পরি, তার সীমা না। কেতবে কাহা লাগি কি ভাবনা জাগ্রত হব তাহা মানুষ উপরে হি নির্ভর করে। এথর কার্যক্রমর গীতরে শুনন্তু কি ভাবনা নায়কঙ্ক মনরে নায়িকাঙ্ক পাই সৃষ্টি হচ্ছে।

শ্রোতাবন্ধু, ভাবনা মানুষকে অনুভব করিবারে সাহায্য করে। হস, লোহ, রাগ, লোভ, ঘৃণাভাব দিয়ে তেণুকরি আমি নিজের ভাবনাকে বুঝি বর্তমানের বঞ্চবার উদ্যম করা, খুশি রহবা চেষ্টা করা, ভবিষ্যৎকে সজাড়া চেষ্টা করা, ভাবনার মধ্যে সংঘর্ষ করা পড়ব। এসে কার্যক্রমের শেষ গীতটি।

একটা পুরা সাময়িক কাম আয় থাই নিযুক্তি নুহে লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকার্থী কৃতকার্য হইথিবার প্রার্থী বা প্রার্থিনী আকাশবাণীর আবশ্যকতা অনুসারে কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়া যিবা সবিশেষ বিবরণীর লাগি কেন্দ্র টেলিফোন নম্বর 0663-2410961 ফেরগায় কহুছে 0663-2410961 থি যোগাযোগ করে পারবে। বিশেষ সূচনা এতকিথি শেষ হলা। ইথর কার্যক্রম থি রুদ্র সিনেমাথু শুনুনি গীত কণ্ঠ দিয়েছেন বিষ্ণুমোহন কবি ও অমৃতা পণ্ডা। গীত রচনা নিজাম, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মজুমদার।

কার্যক্রমের শেষ গীত শুনুন সিনেমা অগস্ত্য, কণ্ঠ দিয়েছেন অনন্য শ্রীতম নন্দ, গীত রচনা সুব্রত স্বাইন, সঙ্গীত নির্দেশনা প্রেম আনন্দ।

আকাশবাণী সম্বলপুর সময় 10:30 এথর শুনুন গোটে হিন্দি সিনেমা গীত ক্রমতি সিনেমা কুদরতর গীত গীত মানু সঙ্গীত সজাইছেন আর ডি বর্মন কার্যক্রম পহলা গীত শুনুন কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর গীত রচনা মজরুহ সুলতান পুরী।

আপন মানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী সমলপুর কেন্দ্রনু ইহাতে শুনুন আজ প্রচারিত হবার কে থিবা কেতেটা কার্যক্রম মাবদে সূচনা আজ দিনর 11:05 তি সমলপুরী গীতর বিশেষ কার্যক্রম ঢোল পারে বজা শুনি পারবে ইতি কণ্ঠশিল্পী মানে হলে চেতনাময় বেহরা পবিত্র মোহন ডনসেনা গোপাল সাহু আর পূর্ণপ্রভা পাণিগ্রাহী 11:30 তি আর দিনর 12 হিন্দি সিনেমা গীতর কার্যক্রম পয়লা শুনে পারবে খোলা ঝরকা তারপরে পরে বাতায়ন 12:30 এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম দিনর 1:05 টি সমলপুরী গীত শুনে পারবে ইতি কণ্ঠশিল্পী হলে সত্যনারায়ণ বেহেরা দিনর 1:20 টি ঘর সংসার গৃহলক্ষ্মী কার্যক্রম হেতে শুনে পারবে পরিবারকে গোটিয়ে সুতারে বাঁধি পারে নারী এ বিষয়টি আলোচনা করবে জ্যোৎস্না রাউতরায় দিনর 2:45 শুনে পারবে হিন্দি সিনেমা গীতর কার্যক্রম

দিনত 3 বজে কিষাণ ভাষার সামাজিক আর সাংস্কৃতিক জীবনধারাকে নিয়ে আমার কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম শুনি পারবে মাক্কা পপু ঝক্কা ঝক্কা। 3 বাজিকে 30 মিনিট থি দ্বিপহরে হিন্দি সিনেমার গীত। 4 বাজে শুনি পারবে সন্দেশ টু সোলজার্স রিলে কর্ম আকাশবাণী দিল্লি কেন্দ্র নু। বেলপুরার 5 বাজিকে 2 মিনিট থি শুনি পারবে লোকগীত থি সম্পর্দা পরিবেশন করবে নিরঞ্জন মেন্ডালি আর সাথে। 5 বাজিকে 30 মিনিট যুববাণী কার্যক্রম থি খেল জগত থি শুনি পারবে ফুটবল খেলালি কামিনী মুন্ডাঙ্কর সঙ্গে কথাবার্তা। সঞ্জর 6 বাজিকে 10 মিনিট থি ওড়িয়া লঘু সঙ্গীত। 이টা থিলা আমার কেন্দ্রনু প্রচারিত হবার কেতিবার আজির কেতেটা কার্যক্রম বাবদে সূচনা।

শ্রোতা বন্ধু, আজ আমি কথা হেমা আমার সমকিরির জীবনতে ঘটুবার এনতা কিছু ঘটনাকে নেইকি আমি ধরি রখমা কেনটাকে মনুষকে কি তার কহেলা কথাকে জানমা আগকে হলে তার আগুনে শুনমা সিনমা কেউকি ইটস ফেটর এই গীতটাকে গাইছেন উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক, লিখেছেন সমীর আর সুরেশ সাজিয়েছেন হিমেশ রেশমিয়া।

শ্রোতা বন্ধু জীবনর চলতি বাটে আমি ক্যাথেকিজম লোককে ভেটুছ আও ভেটমা ভিল সবে যে আমার মিতার ভাবনাটা নেই করি আবি সে কথা নহে সে হেতির লাগি নিজে নিজেকে তিয়ার করবারটা খুব জরুরি আয় ঘরে ছনে কল লোক করবিলে আমি চলি যা জেনসে ভিল ভাবে হলে সবুদিনিয়া লোকর কথা টিকে ভাবুন তো ইহাতে শুনমা বীর জরা সিনমারি গীতটা গাইছন উদিত নারায়ণ গীতটাকে লিখিছন জাভেদ অক্তর আর সুরে সজাইছন সঞ্জীব কলি।

গজগমনি চালি মুরগ নয়না, গজগমনি চালি মুরগ নয়না, বাহারর ঘর গড়বনা উদতিয়া চাবেছনা।

0: শ্রোতা ভনী, দেশ যেতবে সুরক্ষিত থাকে সেতবে আমি সমস্ত সুরক্ষিত, আর দেশ সেতবে সুরক্ষিত থাকে যেতবে তার শাসন খসড়া সুরক্ষিত থাকে। আজ জুন 25 তারিখ, আজির দিনক কলাদিন বা সংবিধানর হত্যার দিবসর মান্যতা দিয়ে প্রধানমন্ত্রী কহতি এই দিবস দেশবাসী স্মরণ করাই দেব যে সংবিধান পদানত করা পরে দেশ কেউ পরিস্থিতি সম্মুখীন করে নথিলা। আমি যে জনজীবন এই জরুরীকালীন পরিস্থিতির অসহ্য অবস্থার শিকার হয়েছেন সে মনে পকাই দেব সভিঙ্কু আজির এই দিনটি। প্রকৃতরে আমি ন্যায়িক ব্যবস্থাকে সম্মান দেবা ও জরুরীকালীন পরিস্থিতি ন আসবাক সর্বদা চেষ্টারত রহিবা বিধেয়। আজকু 51 বর্ষ তলর সেই ভারতঠু আমি বহুগুণা আগরে, দেশ হিতরে আমি জনে সুনাগরিকর দায়িত্ব তুলাইবা। এহা হি হেউ আজর সংবিধান হত্যা দিবসরে আম সমস্তঙ্কর শপথ। হ্যাঁ শ্রোতামণি, আজ গুরুবার, গৃহলক্ষ্মীর আউ এক ফর্দারে আমি আজ শুণবা আলোচনা পরিবারক গোটি সূত্রে বাঁধিবার নারী, আলোচিকা জ্যোৎস্না রাউতরায়। শ্রোতামণি, জননী ভগিনী জায়া কন্যা বধূ নানা রূপে নারী তার অক্লান্ত মনর শ্রম শরীর শ্রম দিয়ে গড়ে সুন্দর পরিবার, আসন্তু আমি তার সাক্ষী পালটিবা শুণবা সুন্দর আলোচনাটি।
1: নারী সৃষ্টির অভুলা সৃষ্টি, সে স্নেহ ত্যাগ শক্তি ও মমতার মূর্তিমন্ত প্রতীক, সে পুণি প্রেম করুণা ধৈর্য ও শক্তির সমন্বিত রূপ, প্রকৃতরে তার তুলনা নাহি, সে অতুলনীয়। নারী পরিবারর মূল আধার ও শক্তির উৎস, সে মা ভৌণী স্ত্রী ও কন্যা রূপরে পরিবারর প্রত্যেক সদস্য মানঙ্ক সহ ভাবনাত্মক সম্পর্ক গড়িথান্তি। নিজর স্নেহ মমতা ত্যাগ ও সহনশীলতা দ্বারা সে পরিবারে শান্তি ও একতাকু বজায় রাখিথান্তি। পরিবার ভিতরে কোনসি সমস্যা বা মতান্তর দেখা দিলে নারী হি তার সমাধানর সূত্র খুঁজি বাহার করন্তি, কারণ নারীর অসীম ধৈর্য পরিবারকু সজাড়িবারে সাহায্য করে। সন্তান মানঙ্কু উত্তম শিক্ষা সংস্কার ও নৈতিক মূল্যবোধ দেবারে নারীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তাঙ্কর আদর ও যত্ন পরিবারকু একতা সূত্রে বাঁধি রখে। নারী কেবল ঘর পরিচালনা করন্তিনি বরং পরিবারর সুখ সমৃদ্ধি ও উন্নতি পাইঁ নিরন্তর চেষ্টা করন্তি। তেণু নারীমানঙ্কু ঘরর মেরুদণ্ড বলি কুহাযায়। তাঙ্কর অবদান পরিবার ও সমাজ পাইঁ অতুলনীয়। পুরাণরে বর্ণিত অছি, যত্রম পূজ্যতে নারীণাম তত্রম গম্যতে দেবতা, অর্থাৎ যেউঠারে নারীমানঙ্কর পূজা করাযায় তাঙ্কু সম্মান দিয়াযায় সেঠারে দেবতামানে বাস করন্তি ও আত্মজাত হুয়ন্তি। নারী জননী ভগিনী ও জায়া রূপরে সবুটি পরিচিত। নারী পরিবারকু অনেক ক্ষেত্রে একতা সূত্রে বাঁধি রখে। প্রথমতঃ সে স্নেহ ও মমতা দ্বারা পরিবারর সমস্ত সদস্য মানঙ্কু ভল পাইবা ও আদর দ্বারা সম্পর্ককু সুদৃঢ় করে। শিশুমানঙ্কু আদর ও ভল পাইবা দেই উত্তম সংস্কার দিয়ন্তি। বয়স্ক মানঙ্কু সম্মান ও সেবা করন্তি এবং পরিবার

0: ଆକାଶବାଣୀ କଟକ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ପ୍ରଜ୍ଞା ପରିମିତା ଜେନା। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ, ଦେଶରେ ଜରୁରୀକାଳୀନ ପରିସ୍ଥିତି ଲାଗୁ ହେବାର 51 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ଆଜି ପାଳନ କରାଯାଉଛି ସମ୍ଭିଧାନ ହତ୍ୟା ଦିବସ। ମନ୍ କି ବାତ୍ରେ ଆସନ୍ତା ରବିବାର ଦିନ ଦେଶବାସୀଙ୍କ ସହ ଭାବ ବିନିମୟ କରିବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ରାଜ୍ୟରେ ଶିଶୁ ବାଟିକାରୁ ତୃତୀୟ ଶ୍ରେଣୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ମିଳିବ ମାଗଣା ସ୍କୁଲ ବ୍ୟାଗ୍। ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଆଜି ଅନୁଷ୍ଠିତ ହେବ ରୁକ୍ମିଣୀ ବିବାହ ନୀତି। ଏବଂ ମୌସୁମୀ ପ୍ରଭାବରେ ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବଜ୍ରପାତ ସହ ବର୍ଷା ହେବା ନେଇ ପାଣିପାଗ କେନ୍ଦ୍ରର ସତର୍କ ସୂଚନା। ଏଥର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସମ୍ବାଦ। ଭାରତରେ ଜରୁରୀକାଳୀନ ପରିସ୍ଥିତି ଲାଗୁ ହେବାର 51 ବର୍ଷ ପୂର୍ତ୍ତିକୁ ଆଜି ସମ୍ଭିଧାନ ହତ୍ୟା ଦିବସ ଭାବେ ପାଳନ କରାଯାଉଛି। 1975 ଜୁନ୍ ମାସ 25 ତାରିଖରେ ଭାରତୀୟ ସମ୍ଭିଧାନ ପ୍ରତି ଅମର୍ଯ୍ୟାଦା ପ୍ରଦର୍ଶନ ପୂର୍ବକ ତତ୍କାଳୀନ ସରକାର ଦେଶରେ ଜରୁରୀକାଳୀନ ପରିସ୍ଥିତି ଲାଗୁ କରିଥିଲେ। ଏହି ଦିବସ ଅବସରରେ ଆଜି ନୂଆଦିଲ୍ଲୀରେ ସଂସ୍କୃତି ମନ୍ତ୍ରୀ ଗଜେନ୍ଦ୍ର ସିଂ ଶେଖାୱତଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଆୟୋଜନ କରାଯିବ। ଶୁଣନ୍ତୁ ଏ ସମ୍ପର୍କରେ ଏକ ରିପୋର୍ଟ।
1: ଦେଶର ଗଣତାନ୍ତ୍ରିକ ଇତିହାସର ମର୍ଯ୍ୟାଦା କ୍ଷୁର୍ଣ୍ଣ କରିଥିବା 1975 ମସିହାର ସେହି ଦିନକୁ ମନେ ପକାଇ ଆଜି ଦେଶର କୋଣ ଅନୁକୋଣରେ ସମ୍ଭିଧାନ ହତ୍ୟା ଦିବସ ପାଳନ କରାଯାଉଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏହାକୁ କଳା ଦିବସ ଭାବେ ଅଭିହିତ କରି କହିଛନ୍ତି, ଆଜିର ଦିନରେ ଭାରତୀୟ ସମ୍ଭିଧାନର ମର୍ଯ୍ୟାଦାହାନୀ କରାଯିବା ସହିତ ଲୋକଙ୍କର ମୌଳିକ ଅଧିକାରକୁ ଶେଷ କରି ଦିଆଯାଇଥିଲା, ଗଣମାଧ୍ୟମର ସ୍ୱାଧୀନତାକୁ ମଧ୍ୟ ଛଡ଼ାଇ ନିଆଯାଇଥିଲା, ରାଜନେତା ସାମାଜିକ କର୍ମୀ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଏବଂ ସାଧାରଣ ନାଗରିକଙ୍କୁ ଜେଲ୍ରେ ବନ୍ଦୀ କରି ରଖାଯାଇଥିଲା। ଏହି ସମୟରେ ପ୍ରକୃତରେ ଗଣତନ୍ତ୍ରର ହତ୍ୟା ହୋଇଥିଲା ବୋଲି ଶ୍ରୀ ମୋଦି କହିଛନ୍ତି। ପ୍ରତିରକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ରାଜନାଥ ସିଂ କହିଛନ୍ତି, ଲୋକମାନେ ଏବେ ମଧ୍ୟ ଭାରତୀୟ ଗଣତନ୍ତ୍ରର ସବୁଠାରୁ କଳା ଅଧ୍ୟାୟ ଭାବେ ଜରୁରୀକାଳୀନ ପରିସ୍ଥିତିକୁ ମନେ ରଖିଛନ୍ତି। ଦେଶ ଉପରେ ଯେଉଁଭଳି ଜରୁରୀକାଳୀନ ପରିସ୍ଥିତି ଲାଗୁ କରାଯାଇଥିଲା ତାହା କ୍ଷମତାର ଅପବ୍ୟବହାର ଓ ଏକଛତ୍ରବାଦର ଏକ ଜ୍ୱଳନ୍ତ ଉଦାହରଣ ବୋଲି ଶ୍ରୀ ସିଂ କହିଛନ୍ତି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ କହିଛନ୍ତି, ଆଜିର ଦିନରେ ସାମ୍ବିଧାନିକ ବିଧି ବ୍ୟବସ୍ଥାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିପର୍ଯ୍ୟସ୍ତ କରି ସାଧାରଣ ନାଗରିକଙ୍କ ମୌଳିକ ଅଧିକାରକୁ କ୍ଷୁର୍ଣ୍ଣ କରାଯାଇଥିଲା। ଗଣତାନ୍ତ୍ରିକ ମୂଲ୍ୟବୋଧ ଉପରେ ହୋଇଥିବା ଏହି ଆଘାତକୁ ସ୍କରଣ କରିବା ଏବଂ ନିଜର ସାମ୍ବିଧାନିକ ଅଧିକାର ପ୍ରତି ପ୍ରତିଟି ନାଗରିକଙ୍କୁ ସତର୍କ ଓ ସଚେତନ କରାଇବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏହି ଦିବସ ପାଳନ କରାଯାଉଛି। ଆସନ୍ତୁ ଆଜିର ଦିନରେ ସମ୍ଭିଧାନର ସୁରକ୍ଷା, ଗଣତାନ୍ତ୍ରିକ ମୂଲ୍ୟବୋଧ ଏବଂ ସାମ୍ବିଧାନିକ ଶ୍ରେଷ୍ଠତାକୁ ଅକ୍ଷୁର୍ଣ୍ଣ ରଖିବା ପାଇଁ ସଂକଳ୍ପବଦ୍ଧ ହେବା। ଆକାଶବାଣୀ କଟକ ସମ୍ବାଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ମୁଁ ସ୍ମୃତି ରେଖା ତାରିଣୀ।
0: ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆସନ୍ତା ରବିବାର ପୂର୍ବାହ୍ନ 11:00 ସମୟରେ ଆକାଶବାଣୀର ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଦେଶବାସୀଙ୍କ ସହ ଭାବ ବିନିମୟ କରିବେ। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏହା ହେବ 135ତମ ସଂସ୍କରଣ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆକାଶବାଣୀ ଓ ଦୂରଦର୍ଶନର ସମସ୍ତ ନେଟ୍ୱର୍କ, ଆକାଶବାଣୀ ୱେବ୍ସାଇଟ୍ ଓ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ମୋବାଇଲ୍ ଆପ୍ରେ ଉପଲବ୍ଧ ହେବ। ଏହା ମଧ୍ୟ ଆକାଶବାଣୀ, ଡିଡି ନ୍ୟୁଜ୍, ପିଏମ୍ଓ ଏବଂ ସୂଚନା ଓ ପ୍ରସାରଣ ମନ୍ତ୍ରଣାଳୟ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ରେ ସିଧା ପ୍ରସାରିତ ହେବ। ହିନ୍ଦୀ ଭାଷାରେ ପ୍ରସାରଣ ପରେ ଆକାଶବାଣୀରେ କାର୍ଯ୍ୟକ୍ରମର ଆଞ୍ଚଳିକ ଭାଷାନ୍ତରଣ ପ୍ରସାରଣ କରାଯିବ। ରାତି 8:00ରେ ଆଞ୍ଚଳିକ ଭାଷାନ୍ତରଣର ପୁନଃ ପ୍ରସାରଣ କରାଯିବ। ରାଜ୍ୟରେ ଶିଶୁ ବାଟିକାରୁ ତୃତୀୟ ଶ୍ରେଣୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ମାଗଣା ସ୍କୁଲ ବ୍ୟାଗ୍ ପ୍ରଦାନ କରାଯିବ। ଏନେଇ ଜିଲ୍ଲା ଶିକ୍ଷା ଅଧିକାରୀ ଓ ଜିଲ୍ଲା ପ୍ରକଳ୍ପ ସଂଯୋଜକଙ୍କୁ ଓସିପା ପକ୍ଷରୁ ଚିଠି ମାଧ୍ୟମରେ ଅବଗତ କରାଯାଇଛି। ବ୍ଲକ ସ୍ତରରେ ଓସିକ୍ ପକ୍ଷରୁ ନୂଆ ସ୍କୁଲ ବ୍ୟାଗ୍ ଯୋଗାଇ ଦିଆଯିବ। ପ୍ରକ୍ରିୟାକୁ ଶୀଘ୍ର ଶେଷ କରିବା ପାଇଁ ରାଜ୍ୟ ବିଦ୍ୟାଳୟ ଶିକ୍ଷା ପ୍ରାଧିକରଣ ପକ୍ଷରୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଆଜି ଜ୍ୟେଷ୍ଠ ଶୁକ୍ଳ ଏକାଦଶୀ ତିଥିରେ ରୁକ୍ମିଣୀ ହରଣ ଓ ବିବାହ ଉତ୍ସବ ନୀତି ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି। ଏହି ନୀତି ପାଇଁ ପ୍ରଥମ ଭୋଗମଣ୍ଡପ ଶେଷ ହେବା ପରେ ବର୍ତ୍ତମାନ ସର୍ବସାଧାରଣ ଦର୍ଶନ ବନ୍ଦ ରହିଛି। ଦର୍ଶନ ପ୍ରାୟ 5 ଘଣ୍ଟା ବନ୍ଦ ରହିବ ବୋଲି ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ଦୈନନ୍ଦିନ ନୀତି ଅନୁଯାୟୀ ଆଜି ସକାଳୁ ଶ୍ରୀଜୀଉଙ୍କ ମଙ୍ଗଳ ଆଳତୀ, ମଇଲମ, ତଡ଼ପ ଲାଗି, ଅବକାଶ, ଗୋପାଳବଲ୍ଲଭ ନୀତି ସମ୍ପନ୍ନ ପରେ ସକାଳ ଧୂପ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି। ସକାଳ ଧୂପ ପୂଜା ବସିଥିବା ସମୟରେ ଦକ୍ଷିଣୀଘରେ ଶ୍ରୀ ମଦନ ମୋହନଙ୍କୁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ବେଶରେ ସଜିତ କରାଯାଇଛି। ପରେ ପର୍ଯ୍ୟାୟକ୍ରମେ ସମସ୍ତ ନୀତିକାନ୍ତି କରାଯାଇ ସନ୍ଧ୍ୟାରେ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ଚଳନ୍ତି ପ୍ରତିମା, ମଦନ ମୋହନଙ୍କ ସହ ଦେବୀ ରୁକ୍ମିଣୀଙ୍କ ବିବାହ ନୀତି ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଭୁବନେଶ୍ୱର ସଂସ୍କୃତି ଭବନ ପରିସରରେ ଆଜି ଓଡ଼ିଆ ଭାଷା ସାହିତ୍ୟ ଓ ସଂସ୍କୃତି ବିଭାଗ ପକ୍ଷରୁ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀର ଆୟୋଜନ କରାଯାଇ 2023 ଓ 2024 ବର୍ଷ ପାଇଁ ରାଜ୍ୟ ଚଳଚ୍ଚିତ୍ର ପୁରସ୍କାର ଘୋଷଣା କରାଯିବ। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସଂସ୍କୃତି ମନ୍ତ୍ରୀ ସୂର୍ଯ୍ୟବଂଶୀ ସୁରଜ ଉପସ୍ଥିତ ରହି ମନୋନୀତ କଳାକାରଙ୍କ ନାମ ଘୋଷଣା କରିବେ ବୋଲି ଆମ ସମ୍ଭାଦଦାତା ଜଣାଇଛନ୍ତି। ছাত্রছাত্রী সুরক্ষাক দৃষ্টি রাখি রাজ্য বিপর্যয় পরিচালনা কর্তৃপক্ষ সমস্ত শিক্ষানুষ্ঠান কোচিং সেন্টর এবং দক্ষতা বিকাশ কেন্দ্রগুলিকে অগ্নি নিরাপত্তা বাধ্যতামূলক করেছেন। নূতন শিক্ষাবর্ষ আরম্ভে সুরক্ষা নিয়মর কড়াকড়ি অনুপালন সহ 15 দিন মধ্যে অডিট করা নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশ লক্ষ্ণৌরে ঘটি অগ্নিকাণ্ড দৃষ্টি রাখি সরকার পক্ষ এই নির্দেশনামা জারি করা। এই পরিপ্রেক্ষী সমস্ত জেলাপাল তথা বিপর্যয় পরিচালনা কর্তৃপক্ষ এ সম্পর্ক অবগত করা। নূয়াপড়াঠারে জেলাপাল মধুসূদন দাসঙ্ক অধ্যক্ষতায় মৃত্তিকা সংরক্ষণ ও জল বিভাজিকা উন্নয়ন বিভাগের সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকরে জেলায় কার্যকরী হেউথিবা প্রমুখ যোজনা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা বৃষ্টিপৃষ্ট অঞ্চল বিকাশ যোজনা জলধারা যোজনা এবং কৃষি বনীকরণ যোজনা আদির অগ্রগতি নিয়ে আলোচনা করা। এই অবসরের চাষী উৎসাহিত করা উদ্দেশ্যে জেলার 5টি ব্লকরে 5 জন সফল চাষী সম্মানিত করা। যাজপুর জেলা কোরেই ব্লক ওড়িশা আদর্শ বিদ্যালয় পরিসরে জেলাস্তরীয় হাকাথন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার 10টি ব্লকর বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও আদর্শ বিদ্যালয়ের 42 জন ছাত্রছাত্রী বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করেছে। ভদ্রকঠারে জেলা প্রশাসন পক্ষের নিশামুক্ত ভারত অভিযান মাদক দ্রব্যর দূরেই রহবা নিয়ে সচেতনতা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী বরিষ্ঠ নাগরিক প্রমুখ নগর পরিক্রমা করে জনসাধারণ নিশা সেবনঠার দূরেই রই সুস্থ সমাজ গঠন করা লাগি সচেতন করাইলে। জেলা সামাজিক সুরক্ষা অধিকারী অধ্যক্ষতায় নিশা নিবারণ সংক্রান্তরে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট ব্যক্তিমানে যোগদে নিশামুক্ত ভারত গঠন লাগি পরামর্শ দিয়েছিলেন। নির্বাচন আয়োগ নির্দেশক্রমে চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন কার্যক্রম অন্তর্গত গঞ্জাম জেলার মোট 3124টি মতদান কেন্দ্র মধ্যে 2731টি বুথে 70% ডিজিটাইজেসন কার্য সম্পন্ন হয়েছে। অবশিষ্ট 393টি বুথে যুদ্ধকালীন ভিত্তিতে ডিজিটাইজেসন কার্য জারি রয়েছে। নির্বাচন পঞ্জীকরণ অধিকারী ও সহকারী নির্বাচন পঞ্জীকরণ অধিকারী অধ্যক্ষতায় অনুষ্ঠিত বিএলও বৈঠকে মতদাতা তালিকায় নূতন নাম সংযোগীকরণ একাধিক স্থানে ভোটরঙ্ নাম বাদ দেওয়া আদি সম্পর্ক আলোচনা করা। ভোটর মানে নির্বাচন আয়োগ পোর্টাল ফর্ম ডাউনলোড করে পূরণ করা পরে অনলাইনে মধ্যে নাম পঞ্জীকরণ পাই দাখল করিপারে বলে বৈঠকরে সূচনা দিয়েছে। বৌ জেলাপাল কার্যালয়ঠারে মহিলা ও শিশু বিকাশ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলাপাল বিভূতিভূষণ নায়ক যোগদে জেলায় মাতৃ ও শিশু মৃত্যুহার সমীক্ষা করে গর্ভস্থ শিশু মৃত্যুহার শূন্যের পৌঁছাইবা লক্ষ্যে স্বাস্থ্যসেবা অধিক সুদৃঢ় করা জেলাপাল বিভাগীয় অধিকারী পরামর্শ দিয়েছে। যাজপুরঠারে জেলাপাল অধ্যক্ষতায় শিশু শ্রমিক সম্বন্ধীয় টাস্কফোর্স গঠন এবং সচেতনতা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যাজপুর ব্লক ও পৌরপালিকার বিভিন্ন স্থানে শ্রম অধিকারী পক্ষ চড়াও করা বিপদসংকুল কার্যে নিয়োজিত থিবা কিশোর ও শিশুমানকু উদ্ধার করা। হকি ইন্ডিয়া পক্ষরু আগামী ইংল্যান্ড গস্ত লাগি 24 জনিয়া ভারতীয় কনিষ্ঠ মহিলা দল ঘোষণা করা। দলরে ওড়িশার 4 জন হর্ষরাণী মিঞ্জ, পূজা সাহু, তনুজা টপ ও সুপ্রিয়া কুজুর রয়েছেন। আসন্তা মাস 5 তারিখর 14 তারিখ পর্যন্ত হওয়ার এই টুর্ণামেটে ভারত 7টি ম্যাচ খেলব। প্রথমে স্কটল্যান্ডর বরিষ্ঠ দল সহ 2টি ম্যাচ খেলার পরে আমেরিকা, ইংল্যান্ড ও বেলজিয়াম কনিষ্ঠ দল বিপক্ষে 5টি ম্যাচ খেলব। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নিয়ে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ প্রায় সমস্ত জেলাকু সতর্ক সূচনা জারি করা। গত 24 ঘণ্টা মধ্যে কন্ধমাল জেলার দারিংবাড়িঠারে সর্বাধিক 69 মিলিমিটর বর্ষা রেকর্ড করা। আসন্তা 3 দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে স্বল্পর মধ্যম ধরণের বর্ষা হওয়া নিয়ে পানিপাগ কেন্দ্র পক্ষ অনুমান করা। দেশে জরুরীকালীন পরিস্থিতি লাগু হওয়ার 51 বর্ষ পূর্তি অবসরের আজ পালন করা সংবিধান হত্যা দিবস। মন কি বাতরে আসন্তা রবিবার দিন দেশবাসী ভাব বিনিময় করবে প্রধানমন্ত্রী। রাজ্যে শিশু বাটিকার তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী মিলব মাগণা স্কুল ব্যাগ। পুরী শ্রীমন্দিরে আজ অনুষ্ঠিত হব রুক্মিণী বিবাহ নীতি এবং মৌসুমী প্রভাবে আসন্তা 24 ঘণ্টা মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রপাত সহ বর্ষা হওয়া নিয়ে পানিপাগ কেন্দ্রর সতর্ক সূচনা।

0: ভিয়েতনাম জেতিত আহাদাত যে জন্মার চাষ করতু সালে নিশ্চয় অন্দুল মরণ মানো ইদারটা মানে জনমতি মৃত্যু ইদারটা নামে অনটা জিয়াদ বল আর তেঙ্গত হলে নাম যেতেবেলে জন্মারাল দাত কুয়া কুয়া কান্দুছি বানার গল্লার নাম এন্দের বাদা যে এন হি অবশ্য বালদান হি যাহা বি মানা নাম হাদু দণ্ডা যদি জন্মার্চা হলে কিছু অনটা আওয়াজ চিয়ালি শব্দ অনটা চিয়ালি কুয়া কুয়া বানার কা মা মা বানার কা যাহা যে যেন্দির বানার তা আন্নু হি নামে সঙ্গীত আতেলি সঙ্গীত বিশেষজ্ঞ যেন গুটি আতলার আর তেঙ্গনার যে সঙ্গীত সাত সুরে বন্ধা বলিকি এন্দের এন্দের সুর যে তাম আহর কান বাকি যেনসি ভি সুর মান্না যেনসি কি গীত মান্না নামে জিয়াগে সঙ্গে জড়ি থেকে আতলি আর অর্তুস যেতেবেলে ই সংসার বন আম্বাল দাস আর বুঙ্গাল দাস হু বা কেন ভি গীতু পাড়ানার সঙ্গীত অল্লাহনার অল্লা বধি অনটা সঙ্গীত নামে জিয়া সঙ্গে জড়ি থেকে আতলি তা যেহেতু নামে কুহার জনমতি মৃত্যু তক প্রকৃতি সঙ্গে জড়ি থেকে আতলনার প্রকৃতিকে ভিন ভিন রূপ এরালনার ঝুহু ঝুহু বর্ষা বাড়ালি আদান এরালনার ঠি ঠি ইজেন বিড়না বিড়ালি আদান এরালনার ঠন ঠন যেন কাকর বাড়ালি আদান হি সাহালনার হলে তা মা কষ্ট চিয়ালি তা নুকসান ভি মানালি দুঃখ ভি বাড়ালি হলে আ কষ্ট ভিতরে আ দুঃখ ভিতরে আর ভি একানে সুখ আক্ষর একানে টিকি ভল লাগ আদান ভি বেদনার আর বিশেষ করে নামে কুহার বহুত পরিশ্রম নান্নার হাড়ভঙ্গা পরিশ্রম খাটনার কেতনি কেতে হলে আ খটনি ভিতরে ভি তাম চাহনার যে ঘায়ে ঘায়ে হসি খুশি মানত নেকা ঘায়ে ঘায়ে গীতু পাড়ত নেকা ঘায়ে ঘায়ে নালত নেকায় অন্য হেগ্রি তামে জিয়াবন আকে আকে হওয়ালনার এদার নাম এরাল দাত হলে ইন্না ইদগে মিয়া জহ কিরি আলোচনা কামাগে লাগান ই স্টুডিও নু এম মেহকাদাম নামে ই তুরে নিক্তি মালতা ভুবনেশ্বর কিষান আজ্ঞা ঘারিন আর আকুন ই কার্যক্রম নু আতলনার বারা নাম যেতে তাঙ্গান স্বাগত কামর ভুবনেশ্বর কিষান আজ্ঞা জুহার
1: জুহার
0: স্বাগত নানাল দাম ই কার্যক্রম নু নাম যেতে যেনতা আক্কা দাত যে নামে জিয়াদ সঙ্গীত সঙ্গে জড়ি থেকে আতলি ভিন ভিন যেন নালখু আতলি নালখু কামাল দাত নামে জিয়াবন পৌঁছাল দাত পাড়াল দাত নামে পরিবার বন প্রতিপোষণ নানাল দাত আর সমাজ নু আতল দাত সমাজ নু দুঃখ দিবার আলি আর খুশি বাসি বিল মানাল দাত হলে কথা মঞ্চা যে যদি একা জীবন নুকা একা জিয়া নুকা একা নেখে জিয়ানু যদি দুঃখ মাল্লা খাতরু হলে জিয়াগে অর্থ কিছু মাল্লা দিন কা একা জিয়ানু যদি তান খুশি বাসি টিকে পল্লাস মানা হলে আ জিয়াগে ভি অর্থ মাল্লা দিন তেঙ্গনা কথা যে নামে জিয়া বোধ প্রকৃতিরে দুঃখ আ সুখ ই যোড়েগে অনটা মিশামিশি অনটা সমাহার দু বলিকি তেঙ্গা খাতর তা নিমেস্তি নেম আহাগে লাগান চাহাল দাম যেহেতু নিম ভিন ভিন নামে যেন কুহারগে কার্যক্রম গুটি আতলি সাংস্কৃতিক কার্যক্রম গুটি আতলি আনু নিম জড়িত তাতার আর নামে এই কুহারগে যেন সাংস্কৃতিক পরম্পরা আতলি আদগে মিয়া নিমে প্রবেশ আতলি তা নামে যেন সাংস্কৃতিক বিভাগ নু নে নামে যেন গীতু আতলি নামে যেন বাদ্য আতলি আদগে মিয়া নিমেস্তি এম আহাগে লাগান চাহাম যে নামে প্রকৃতিরে কুহারগে যেন যেন সমিয়া বারালি গুটি যেনতাকি বর্ষা সামিয়ানু কাক যেন পাইয়া চেখা কা ই যেন ঠি ঠি বিড়িনানু যেতেবেলে ফগুনপুনি বারালি হন্যে ভিন ভিন অকেজন মান গুঠিনু এন্দের এন্দের গীত গুঠি আতলি একান একান নাম গুটি পাড়দাত আর একান একরি নামে জীবন বন টিকে খুশি বাসিনু যেতির গে সাঙ্গেন মিশ্রত আর আনন্দ উৎসব টিকে কামত বলিকি ভাবদাত আ কথা টিকে নিমতেঙ্গর
1: ধন্যবাদ চিয়ন সম্বলপুর আকাশবাণী গেন যেহেতু এই কোনো কথা এই গীত সংস্কৃতিকে নেইগ্রা এঙ্গান পাহি মেহকানার আর দুইপদ কথা লাগা না আগে সুযোগ চিকানা আদগিলা নেন আউ থরে তামান ধন্যবাদ চিয়ালাম বহুত বড়কা কথাকে নেইগ্রা আকুন অন্ডা এই কথাবার্তা চাররালি যেহেতু যেতে তাক্কাদা কুহারণ্ডা পরিশ্রমী আলা ইরে হাল্লু মাল্লা এদেরি মাল্লারু খালি জাঙাড়টি কবত আমি সার রাচা এই জাঙাড়গেন বাঁচাবাগে লাগান তাম বিভিন্ন খাদ্য পেয় অনামহারু জাঙাড়গেন বাঁচাবালিয়া যেনাকা বুহকা মাদি মহালিয়া বুহকা নাওর মহালিয়া কিট্টি মহালিয়ার তেলা মহালিয়ার যেহেতু এই প্রকৃতি সঙ্গে জড়িত রাচার এণুকরি धीरे धीरे धीरे धीरे नालखु वेदना नु हार सा नालखु कामना ईर सा नालखु कामना नु तामंटा खबरारा कालिया आदगिला ऋतु अनुजी इवरांडा तमे गीत वाद्य माध्यम तमे दुख मन तम मोदरा चलिया जनता का नामे पुष्पनी भुंगा भरा लिया पुष्पनी नेंदर मनाला ई प्राय आला था एना मंटा आला सा नालखु कामल का हुए ता हल्लु खड़ी राजकुनी नालखु पत्थर मन जेतु ने के नेधित्रा महकुंचुनी नामे आला मा हदरारना आरो नालखु कामलिया आ लास्ट के नेंदर मानी गुत्ती राजकुनी रालियार पुष्पनी ला तमे छाड़ माना लिया अब पुना भी जदि गुत्ती ने के सर रोर का नालखु कामर आवला ताहे अंडा गठन माना लिया एणु करी आवला अंडा मुक्त आनी जीव ढंगरार उखा कालियार आदगिला हो लागेन तमना तिहार बोली माना लियार आउ तार पाणी टिके बा कालियार जेंदा का तार पाणी नु पुणा भाषाणी मानना का पाच बालिद मानना यमा चप्पारू पार्छा मानार घसा लिपा खातुनु कामिग्रा ଅଲା ତିହାଲ ମାନେ ନିଜେ କଥାବାର୍ତ୍ତା ମା ଲାଗନାର ନାମେ ହସନାର ଆରୁ ଆର୍ ଏକ ମୁହା ଇକରା ତାର ପାଣି ବନ ବାହାକନାର ତାପରେ ଆଦାନ ଏକଲା ତିହାର ମାନି ଆଉଲା ଆଦାନ ତାର ପନ ବନ ନାମ ପୂର୍ବ ପୁରୁଷ ଲାଗନ ଆଦାନ ତୋର ପାଣି ଜିଆ ଖାତରି ତମେ ଆଶୀର୍ବାଦ ନାମେ ମିଆସ୍କେ ଖାତର ହୋଲ ଦିନ ଏକଲା ତିହାର ବନ ମାନିକି ପୁଷ୍ପୁନି ମାନିକି ପୁଷ୍ପୁନି ଓଲା ଆନି ପାରିନ୍ଦି ନେମର ବାର ତାର ପାଣି ଚିନାର ଆଡ଼ପାନ୍ତା ଆନି ପୁର୍ଖା ହେଲାର ତାପରେ ଯେତେ ରନ୍ନାର ମହନାର ଆରୁ ପାହାଡ଼ ପାଟିକି ନଟା ଏକତା ଇଆଗେ ଲଗାନ ମାନେ ଭାବନାବନ ଭଲ ଇଆଗେ ଲଗାନ ଓଲାଣ୍ଟା ତମ ହେଲୁ ଢୋଲୁ ଯେତକି ରହି ସାଙ୍ଗେନ ଅଣ୍ଟା ସାନ କାମନାର ପାହାଡ଼ାନ୍ତାର ଆରୁ ଅଣ୍ଡା ଗୀତ ପାହାଡ଼ନାର ଆରୁ ଆର୍ ନାଲନାର ଆର୍ ଆ ଗୀତରୁ ଇନ୍ଦା ଅଣ୍ଟା ମିଜା ପତଲି ନା ଆମେ ଗୀତୁ କୁଢ଼ାରେ ଗୀତୁ ଦଣ୍ଡା ଇନ୍ଦେ ମିଜାବଦୁ ଯେ ସଂଗଠନ କେନ୍ ବାଞ୍ଚାବ ଇଏ ଆରୁ ଏକତା କେନ୍ ମାନେ ଠୁଡ଼ିଓ ଦାରୁ ଇଅ ଇଦ ମାନାଲି ତମେ ଗୀତୁ ଆ ଗୀତୁ ଦଣ୍ଡା ଝଲକ ତେଙ୍ଗ ରାଜିନ୍ତା ଖୋଲ ନାୟକ ଇନ୍ନେ ସୋଏନି ସଭା ଏସାନ୍ ହା ଖୋଇ ସଭା।

0: ইউ কেড়ে সুন্দর গীত
1: আচ্ছা
0: বোধে নি পাড়কার যে ই প্রকৃতির ই গীত বোন একা বাকেন পাড়নার আর এক্কান এক্কানে ইদগে হেলু ভি মানে সাড্ডি আর এক্কান নালনার কা অনেক খালি অকনার পাড়না
1: গে সঙ্গে ঢোল ম্যাচিং মানি ঢোল বদি অন্টা নামে শুভ বাদ্য গে অন্টা আনি পাড় দু তাইলে হেলু রাই ইনু তহনে বি নামে সাড্ডি অন্যান্য নামে তার রাম কাঠি পাম কাঠি সাড্ডি গ্রা অন্টা পাচির বেশি গ্রা পাচিরি নালনার আর পাঁচবালির বি নালনার কুকু হাতদার বি তামে পাচলি পাচলি সঙ্গে লামরনার
0: একা সময় ইদান নালনার
1: পুষ্পনী টাইম নো
0: আচ্ছা
1: তারপরে পুষ্পনী টাইম নো ইন্নে মানি ইয়ে তো অভাব রাই আসমাই আলা নামে কুণার অনেক ভেরাইটি ভেরাইটি পলালের কামা বেশি গ্রা নাম গোটা আসমা কামদা যেহেতু প্রকৃতি সঙ্গে জড়িত আনু মাহাদি বিচিদা ভাইতাড় বিচিদা ই প্রকার অনটা কামিগ্রা আদান মহিকরা আলারে অনটা মজবুত মানালিয়া শরীর বল বি তাকত রাজা যেহেতু নামে কুণার মানানার টিকে টিকে নামে পারম্পরিক আকার নো এণু করি নামে যেতে বি নালখু পতর কামদাত বিড়কনাগে যদি নামে হেডুয়ে খান অরিগ্রা কে পুঞ্জগুন যেতে নালখু নুলখা কামচকার কোন বি নামে মানে নামে দুঃখ বন
0: হলে ই বন নামে এই পুষ্পনী নু
1: পাড়া খাতরি
0: পাড়া খাতরি তারপরে
1: পুষ্পনী গন্ডা কথা আতলি যে পাচি জমার তার পানি চিনার পুষ্পনী পুষ্পনী পুষ মাস নু পুষ্পনী আর ভলে রতার সুখে রত বলি পিতৃরে চিদাত তার পানি পুনা তিহাল গে গোটা আসমা পুনা তিহাল গে গোটা আসমা ভায়তার চিকুন তিনি আগলি যুগুনু কুণার সান পায়সা মার আলিয়া মাখালিয়ার গুল্লে আউ চিনি
0: চিনি
1: আগলি নামে কুণার সান পায়সা মাল্লারু গুল্লে আরু চিনি মাখালিয়ার মা দিবন খাসারু ভায়তাড় খাসারু তাঙ্গানটা প্রকৃতি সিস্টম নু তাঙ্গান ভফে কামিকরা আলার গোটা আসমা কামিকরা যেতে মহালিয়া
0: আকুন আলার প্রাকৃতিক খাদ্য বানার অর্গানিক ফার্মিং বানার আই কামালা কিন্তু নামে আলার নামে কুণার হু প্রকৃতি গে যাহা রালিয়া যাহা চিয়ালিয়া প্রকৃতি আদান ব্যবহার কামি কিরি আর অনালিয়ার মহালিয়ার মেলে
1: ইর মানালি কথা এণু করি তা জন্মরু মৃত্যু যাগর গীতু আতলি

0: না মানে বহু সুন্দর পাচি জামা রাখলে একটা গীত মন কম্পোজিশন কাম কাজা যে দুহি বন্ধু রক্ষার না যে যুগ যুগকের নাম এই দণ্ডা পাবুবন কানা বারনা রানা নেধি রামকে ছাড়রি মানা কা নেকে সঙ্গে ঝগড়া আমকে মানা ছাড়রি গতু কাইদে আর মলা গতু দ্রাই নের বি যদি ছাড়রি মান্নার কানার আসান বন্ধু বাস কানা বারনা আদাত বন্ধ মানিকি আর যদি নে বি মূর্তি মানক বাজকু আসান নেন্দ্র মানিকান আমি ওটা মিঠা রাই যে হাত দু বছর বন্ধু বাস আসাঙ্গে কানার বান্না যেন পাচির সংস্কৃতি ভিত্তিক একটা গানা গুঠিত প্রায় যেতে গানা আতলি
1: নিশ্চিত ভাবে আকাশবাণী ভি যেন্তা নামে সমাজ গে গতিবোধ ঠিক হিসাব নু ক ভল সমাজ অনটা গঠন মান আর আলার এখানে সুখীর খুশি নুর শান্তি নুর আদি অনটা প্রয়াস তামান দুইপদ গীত পাড়িকি খুশি কামনান দুইপদ কথা তেঙ্গিকি সান্ত্বনা চিনাদ আউ কিছু অনটা সূচনা চিকি তামে জীবন বন একানে আহুরি আগলিগে হুয়াঙ্গর আগে পাবু এদনা নালকু নানালি আকাশবাণী আর আ নালকু বন ঠিক হিসাব কামনাগি লাগান কারণ নাম যেতে অন্টা মানত আর যদি সহযোগ নানদ হলে ই আকাশবাণী নামে লাগান নামে আলার গে লাগান কথা তেঙ্গ নামে আলার মেনর নামে আলার বুঝরর আর আ হিসাব নু চালর আর অন্টা সুন্দর পরিবার গঠন কামাগে লাগান বারর আর যেন্তা কি আলোচনা আকুন মঞ্জা

শ্রোতাবন্ধু নমস্কার, শুভ সন্ধ্যা। আজর যুববাণী কার্যক্রম কু আপনার অনেক অনেক স্বাগত। আপনার মু সুধাময় ত্রিপাঠী। শ্রোতাবন্ধু, প্রথমে জাণি নেব ইতিহাস তর্পণের আজর দিন। আজ হচ্ছে ভারতর জনে প্রসিদ্ধ রাজনেতা তথা পূর্বতন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং, যাহু কি আমি ভিপি সিং নামে জাণু, তাঁর জন্মবার্ষিকী। ভিপি সিং 1931 জুন মাস 25 তারিখে উত্তরপ্রদেশর আহ্লাবাদ ঠে জন্মগ্রহণ করে। সে জনে শিক্ষিত, সচ্ছোট এবং জনপ্রিয় নেতা লে। তাহসহ সে রাজনৈতিক জীবনরে অনেক গুরুত্বপূর্ণ পদবীরে কাজ করে। উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী, ভারতর অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ভাবে সে দায়িত্ব নির্বাহ করে। 1999 ভারতর সপ্তম প্রধানমন্ত্রী সে হয়ে। প্রধানমন্ত্রী ভাবে তাঁর সবুঠারু বড় অবদান লা মন্ডল কমিশনর সুপারিশক কার্যকরী করা, যাহাদ্বারা অন্য পছুয়া বর্গ মানুষ সরকারি চাকরিরে আরক্ষণর সুবিধা মিলি। তাঁর সরল জীবনশৈলী এবং সত্যনিষ্ঠা তাঁকু জনসাধারণ মধ্যে বহুত সম্মান দিয়ে। যদিও তাঁর প্রধানমন্ত্রী পদর কার্যকাল দীর্ঘ নথিলা, তথাপি সে ভারতীয় রাজনীতির এক স্বতন্ত্র স্থান অধিকার করেছেন। তাঁর কার্য আদর্শ আজ মধ্য অনেক লোককে প্রেরণা মধ্য দেয়।

0: ଅଛେ। ଆଉ ପ୍ରାୟତଃ ଚାଷୀମାନେ ଦେଖିବେ ସେଥିଲାଗି ଆଡ଼ି ମାନଙ୍କ କରସନ୍।
1: ତ ଏଇଟା ତ ବହୁତ ବଢିଆ କଥା କହିଲେ କି କେନ୍ତା ମାଇଟ୍ ଦରକାର କାଣା ସବୁ ଜଳବାୟୁ ବି ତାର ଲାଗି କେନ୍ତା ଦରକାର ଯେ କହିଲେ ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ଯେନ୍ ଯିଏ ରାହାଡ଼ି ଚାଷ କରବାର ଲାଗି ଚାହିଁବା ସେ କେନୁ ଏଥିରେ ବିହନ ପାଇପାରବା ଆଉ ତାର କିସମ ମାନଙ୍କର ନାଁ କାଣା?
0: ରାହାଡ଼ି ଚାଷ ଆମେ କେନ୍ସି ବି ଫସଲ ଚାଷ କରିବା ଆଗରୁ ବିହନ ସଂଗ୍ରହ କରିବାଟା ଜରୁରୀ ହେ। ଆଉ ଆଜି ଯେନ୍ ରାହାଡ଼ି ଚାଷ ଅମଳଟା କମ୍ ଦିଶୁଛେ ହେଟା ପହିଲା କାରଣ ହଉଛେ ଚାଷୀମାନେ ଇହାଦେ ବି ଦେଶୀ ବିହନ ମାନେ ବ୍ୟବହାର କରୁଛନ୍ ଯେଉଁଥିରେ କି ଅମଳଟା କମ୍ ଆସୁଛେ। ଆମର ତାମାନେ ବିହନ ତ ଆମେ ଆମର ସବୁ ଜିଲ୍ଲାରେ କୃଷି ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ଅଛେ ଯେନ୍ଟାକି ଓଡ଼ିଶା କୃଷି ଓ ବୈଷୟିକ ବିଦ୍ୟାଳୟ ତରଫରୁ ଅଛେ। ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ଯେନ୍ ଓଡ଼ିଶା ଷ୍ଟେଟ୍ ସିଡ୍ କର୍ପୋରେସନ୍ ଅଛେ ସବୁ ଜିଲ୍ଲାରେ ଅଛେ ହେନୁ ପାଇପାରବେ। ତାପରେ ହେତାକେ ଛାଡ଼ିକି ଆମର ଏଗ୍ରିକଲଚର ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଅଛେ ହେନୁ ବି ସେମାନେ ସଂଗ୍ରହ କରିପାରିବେ। ଆଉ ଆମର ପ୍ରାୟତଃ ଦୁଇ କିସମର ରାହାଡ଼ି ହେସି ଯେନ୍ଟାକି ସରଳ କିସମ ଯେନ୍ଟାକି ଜଲ୍ଦି ହେସି ମାନେ ସର୍ଟ ଡ୍ୟୁରେସନ୍ ଭେରାଇଟି ଆଉ ଗୋଟେ ଲମ୍ବା ଯେନ୍ଟା କି ଲଙ୍ଗ ଡ୍ୟୁରେସନ୍ ଭେରାଇଟି।
1: ବେଲେ ଯେନ୍ ଜଲ୍ଦି ହେସି ଯେନ୍ଟା ସେଟା କେତେ ଦିନ ଆଉ ଲମ୍ବା ବୋଲି ଯେନ୍ କହୁଛନ୍ ସେଟା କେତେ ଦିନ?
0: ଆମର ଯେନ୍ଟା ସର୍ଟ ଡ୍ୟୁରେସନ୍ ଯେନ୍ଟା ରହୁଛେ ଏଟା 120 ଦିନରୁ ତଲକେ ରହିସି ଆଉ ଯେନ୍ଟା ଲମ୍ବା ରହୁଛେ ହେଟା ପାଖାପାଖି 5 ମାସ ପଲଉଛେ ମାନେ 150 ଦିନ 135 ଦିନ 140 ଦିନ ଏନ୍ତା ରହୁଛେ। ତ ଆମର ହେନ୍ତା ଲମ୍ବାରେ ଆମେ ଯଦି ପୁନା ଭେରାଇଟି ଦେଖମା ଆଶା ଅଛେ ଲକ୍ଷ୍ମୀ ଅଛେ ଆଉ ହେନ୍ତା ସର୍ଟ ଡ୍ୟୁରେସନ୍ ଦେଖିଲେ ମାରୁତି ବି ଲମ୍ବା ଡ୍ୟୁରେସନ୍ ହେ। ତାପରେ ହେନ୍ତା ଯଦି ଦେଖିବେ ସର୍ଟ ଡ୍ୟୁରେସନ୍ ଦୁର୍ଗା ଅଛେ ଆପଣଙ୍କର ଉପାସ 120 ଅଛେ ତାପରେ ଆପଣଙ୍କର CO5 ଅଛେ ମହକ ଅଛେ ICPH 8 ହାଇବ୍ରିଡ୍ ଅଛେ। ତ ଏନ୍ତାଟା ତାମାନେ ଆମର ପାଣିର ମାନେ ଆବଶ୍ୟକତା ଆଉ ତାର ଅବସ୍ଥିତିକେ ଦେଖିକିନା ଆମେ ତାମାନେ ଇ ସରଳ ନେମା କି କେନ୍ ଟାଇମ୍ରେ ଆମେ ବୁଣବାର ଅଛେ ହେଟାକେ ଦେଖିକି ଆମେ ଲମ୍ବାଟା ନେମା କି ସର୍ଟ ଡ୍ୟୁରେସନ୍ ଭେଟ ନେମା ହେଟା ଆମେ ବିଚାର କରବାର ଅଛେ।
1: ପାଏନ୍କେ ଆଉ ସମୟକେ ସବୁ ଦେଖିକରି ନେବାର କଥା ନେଇ କେ
0: ଗଛର ତାମାନେ ଉତ୍ପାଦନ ଦେଖୁନ ଯେନ୍ଟା ବି ତାମାନେ ସର୍ଟ ଡ୍ୟୁରେସନ୍ ମାନେ ଯେଟାକି ସରଳ କିସମ ସେଥିରେ ଉତ୍ପାଦନ ଟିକେ କମ୍ବା ଯେହେତୁ ସେଟା କମ୍ ଟାଇମ୍ରେ ତାମାନେ ଅମଳଟା ଦଉଛେ ଆଉ ଯେନ୍ଟାକି ଲମ୍ବା କିସମ ରହୁଛେ ସେଥିରେ ଟିକେ ଉତ୍ପାଦନଟା ଅଧିକା ଆସବା। ପାଣିର ଯଦି ଅଭାବ ଥିବା ଯେନ୍ତାକି ଜୁନ୍ ମାସ ମୌସୁମୀ ଯେତେବେଳେ ଆସି ଆମେ ବୁଣାବୁଣି କରସୁ ତ ବର୍ଷାର ପାଇଁ ତ ଏଇଟା ପ୍ରାୟ ହେଇଯାଇସି ବେଲେ ବେଲେ କାଣା ହେସି ସିଦିନିଆ ବି କରିହେସି ତାକେ। ତ ଆମେ ଯଦି ଅକ୍ଟୋବର ମାସେ ଯଦି ବୁଣମା ତ ହେଇ ଟାଇମ୍ରେ ଆମେ ଟିକେ ଛୋଟ ଭେରାଇଟି ନେମା ଯେନ୍ତାକି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଅମଲ କରିପାରମା କାରଣ ତାରପରେ ଆଉ ବର୍ଷା ତ ନେଇ ହୁଏ ପାଣିର ବି ଅଭାବ ହେଇଯିବା ହେତାକେ ନେଇକି ଆମକୁ ଚିନ୍ତା କରବା ଲାଗି ପଡ଼ବା।
1: ଚାଷୀ ତାର ସବୁ ଦେଖିକରି ଯେନ୍ ବିହନ ଦରକାର ସେଟା ନେଇକରି କରବା ନେଇ ହେଲେ ଆଜ୍ଞା ଆମର ତ ଯେନ୍ ବି ଚାଷବାସ ଆମେ କରସୁଁ ବିହନ କେ ଆଗ ବିଶୋଧନ କରିକରି କରସୁଁ ବେଲେ ବିହନ ବିଶୋଧନ ଜୈବିକ ପଦ୍ଧତି ନ କଲେ କାଣା ଦେଇକରି କରବେ ଆଉ ରାସାୟନିକ ପଦ୍ଧତି ନ ଯଦି ଯେନ୍ ଚାଷୀ ଭାଇମାନେ କରବେ କାଣା ଦେଇକରି କରବେ ଟିକେ କହିଦଉ।
0: ଆମେ ଯଦି ଜୈବିକ ହିସାବରେ କର୍ମା ତ ଆମେ କଲଚର କେ ବ୍ୟବହାର କରିପାରମା ହେତାକେ ଆମେ ହେଥିରେ ବିଶୋଧନ କରିପାରମା ଆଉ କଲଚର କେ ବ୍ୟବହାର କଲା ପରେ ଆମେ ହେତାକେ ତାମାନେ କଲଚର ବ୍ୟବହାର କଲା ପରେ 7 ଦିନ ରଖିକି ତାପରେ ହେତାକେ ବୁଣମା। ଆଉ ଯଦି ଆମେ କେମିକାଲର ପ୍ରୟୋଗ କରମା ଯେନ୍ତାକି ଆମର କାର୍ବନ ଡାଇଜିମ୍ ପ୍ଲସ୍ ମାଙ୍କଜେବ କେ ମିଶେଇକି ଯେନ୍ତାକି 1.5 ଗ୍ରାମ/କେଜିରେ ଆମେ ଯଦି ମିଶାମା ମିଶେଇକି ତାକେ ତାମାନେ 1 କେଜି ମଞ୍ଜି ନେମା ସେଥିରେ ଟିକେ ପାଣି ଦେଇକି 1.5 ଗ୍ରାମ ଆପଣଙ୍କର ମାଙ୍କଜେବ ପ୍ଲସ୍ କାର୍ବନ ଡାଇଜିମ୍ କେ ମିଶାମା ଆଉ ହେତାକେ ଛାଇରେ ଟିକେ ରଖିକି ହେତାକେ ବୁଣି ପାରମା
1: ବେଲେ ବିହନ ବିଶୋଧନ ଏନ୍ତା କରି କରି ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ବିହନ କେ ବୁନି ପାରିବେ ନେଇ କେ ବିହନ ଜନିତ ହଉଥିବା ରୋଗ ପୋକ ବି ନାଇଁ ହୁଅନ୍ ଆଉ ରୋଗ ପୋକ ଜନିତ ଯେନ୍ ଖର୍ଚ୍ଚା ନଗଲେ ବଞ୍ଚିପାରିବେ। ବେଲେ ଯେନ୍ ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ବିହନ କେ ଯେନ୍ ଲଗାବେ ତାଙ୍କର ଜମିନ ସେଟା କେନ୍ତା କରି ଲଗାବେ ଟିକେ ବୁଝେଇ କରି କହିଦଉନ୍।
0: ଆମର ଯେତେବେଳେ ବି ବୁଣମା ଆମେ ଯଦି ଧାଡ଼ି ରୁଆ ଯଦି କରମା ବୋଲେ ଆମକୁ ସୁବିଧା ହେବା କାରଣ କି ଧାଡ଼ି ରୁଆ କଲେ ଆମେ ଘାସ ବାଛବାଟା ସୁବିଧା ହେବା ସାର ବି ଠିକ୍ସେ ତାମାନେ ଗଛ ଖାଇପାରବା ତାମାନେ କମ୍ ସାର ଲାଗ୍ବା ଏଥିରେ। ତ ଆମେ ଯଦି ଧାଡ଼ି ରୁଆ ହିସାବରେ ଯିବା ଆମକୁ ପ୍ରାୟ 1 ଏକର ପିଛା 8 କିଲୋ ଲାଗ୍ସି ମଞ୍ଜି ଯଦି ଆମେ ଲମ୍ବା ଭେରାଇଟି ଯଦି ହେବା ତ ସେଥିରେ ପ୍ରାୟ 60 ସେଣ୍ଟିମିଟର ଧାଡ଼ିକେ ଧାଡ଼ି ରଖମା ଆଉ ଗଛକେ ଗଛ 30 ସେଣ୍ଟିମିଟର ରଖମା ଆଉ ନାଇଁ ତ 45 ସେଣ୍ଟିମିଟର ଗଛକେ ଗଛ। ଆଉ ଯଦି ଆମେ ଫଳ କିସମ ନେମା ଛୋଟ ଭେରାଇଟି ନେମା ତ ସେଥିରେ ଆମେ ପ୍ରାୟ 45 ଧାଡ଼ିକେ ଧାଡ଼ି ରଖମା 20 ଆମେ ଗଛକେ ଗଛ ରଖିପାରମା ନାଇଁ ତ 50 ସେଣ୍ଟିମିଟର ଆମେ ଧାଡ଼ିକେ ଧାଡ଼ି ରଖିପାରମା ଗଛକେ 20 ସେଣ୍ଟିମିଟର ରଖିପାରମା। ଆଉ ଆମେ ଯେତେବେଳେ ମଞ୍ଜି ଲଗାମା ସେତେବେଳେ ଦେଖମା କି ମଞ୍ଜିଟା ଯେନ୍ତା 4-6 ସେଣ୍ଟିମିଟର ତାର ମାଟି ତଳେ ରହିବାର କଥା ନା ତ କାହିଁକି ଉପରେ ଯଦି ମଞ୍ଜି ପଡ଼ିକି ରହିଯିବା ତ ସେଟାକେ ଚଢ଼ିକି ପଡ଼ିକି ଖାଇଦେବା କିନ୍ତୁ ମାଟି ତଳେ ଟିକେ ରହିଲେ ଏଟା ଠିକ୍ ହେସି
1: ଗଛଟା ଠିକ୍ ହିସାବରେ ବଢି ବି ପାରବା। ହେଲେ କେନ୍ତା କରି ଲଗାବେ ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ଯେ ସେଟା ବତେଇକିରି କହିଲେ ହେଲେ ସବୁ ଚାଷୀ ତ ଆମର ଖାଦ୍ୟସାର ନିହାତି ଦରକାର ହେଇଥିସି ଇନ କାଣା କାଣା ସାର ଦେଲେ ଟିକେ ବନେଇ ହେଇକରି ହେଇପାରବା ତାର ଉତ୍ପାଦନଟା?
0: ଆମେ ସବୁବେଳେ ତାମାନେ କେନ୍ସି ବି ଫସଲ ଲଗାବାର ଆଗରୁ ଆମର ମାଟିରେ ଅର୍ଗାନିକ କାର୍ବନ ରହିବା ନିହାତି ଜରୁରୀ। যেহেতু কার্বন কমি কমি যাওছে আমি বহুত গোবর তা মানে কম ইউজ করুছু জৈবিক সার বহুত কম ইউজ করুছু তো আমার কার্বনর পরিমাণটা বহুত কমি কমি যাওছে মাটিরে যদ্বারা কি আমি যেতে সার দেলে বি গছ এটাকে গ্রহণ করি না পারে তো এতি লাগি আমি হেক্টর পিছা পাঁচ টন সড়া গোবর খত দেবা এত কম্পোস্ট দেবা আর এটা সাংগে সাংগে আমাকে প্রায় হেক্টর প্রতি কুড়ি কিলো যবক্ষাজান লাগছে চালিশ কিলো ফসফরস আর কুড়ি কিলো পটাস লাগছে কিন্তু আমি যবক্ষাজান যেন দেবা সেটাকে তিন থর হিসাবে দেলে ভালে ডোজ হিসাবে কারণ একা সাংগে দেলে হেঁতি বি যবক্ষাজানটা তা মানে গছ গ্রহণ করে নেওয়া পারে সেটা তা মানে ওয়েস্টে পলাবা আর গোটে কথা এইথে যবক্ষাজানটা কম দিয়াছে এইলাগি যেহেতু এটা এটা গোটে স্পেশাল অছে আমার হড় গছ লেগুমরে যেহেতু যাওছে ডালি জাতীয় তো এইটার তা মানে চেররে গোটে গোটে অর্গানিজম রয়েছে যেটাকি তা মানে আমার যে বায়ুমণ্ডল যে যবক্ষাজান অছে সেটা তা মানে মাটিরে তা মানে সে যবক্ষাজানটা বায়ুমণ্ডল তা মানে সে মানে ক্যাপচর করি তার মানে গছকে সপ্লাই করছে যদ্বারা কি মাটি বি উর্বর হয়েছে তো হড় চাষ কলে গোটে লাভ অছে আপনার মাটিরে নাইট্রোজেন যেটা কোজ যবক্ষাজান অভাব নাই রয়ে
1: বেলে হরর চাষ কলে আমার চাষী ভাই মানে ই ফায়দাটা বি পাই পারবে হেলে ইথি আমার যেন ঘাস লটা হয়ে গলে আমি কেনতা করি সেটাকে বছা নিছা করমা কেতে দিনে কেনতা আর কুড়া কুসা কলে কেনতা করি করমা যে টিকে কহি দম
0: আমি যেটা কি বিহন বুরমার আগরু পেন্ডিমিথালিন ব্যবহার করি পারমা চাষ কলা বলে এই ঘাস নিয়ন্ত্রণ আউ যেন মাটির যেন পূর্ব তা মানে পোক মানে যে রহি আসি কি তাঁর অন্ডা মানে যে রহি আসি সেটাকে দমন করবার লি পহলে না খরাটিয়া চাষ করা হয়েছে প্রায়ত আমি বর্ষা মৌসুমী আগ্রু করছু জুন মাসে তো জুন মাসে আগ্রু মনে পহলা বর্ষাটা হয়েগলা পরে তো ভলসে তাকে চাষ করে দেলে তলর মাটিটা উপরকে পলে আসবা খরা পাইলা ঘাস বি যেটা রহিলা সেটা বি তা মানে মরি যা তার সাংে সাংে যে আমার ক্ষতিকারক যে পোক মানে অছন তাঁর অন্ডা মানে বি সেটা নষ্ট হয়ে আসে আপনার মাটিটা খরা পাই
1: উসাসিয়া
0: হয়ে যা তো সেটি লাগি দুইথর ভলসে চাষ কলা পরে বর্ষা আসলা পরে বুনা বুনি করুছো তো সেই টাইমে আগ বুনি দিকে তারপরে বর্ষাটা পাই যাচ্ছে তারপরে গজা হো কি তারপরে গছটা হচ্ছে তো ঠিক পনেরো দিন পরে না তো পঁচিশ দিন পরে আমি থরে কুড়া খসা করে পারমা তারপর ঠিক দেড় মাস গলা উতারু আউ ঘাই সেকেন্ড টাইম আমি কুড়া খসা করে পারমা তো কুড়া খসা কলে দুইটা জিনিস হেসি প্রধান তো কুড়া খসা কলা বলে আপন গছর চেরটা তার মানে পুরা মাটি তারপরে ঢাপি কি রহবা আর সেকেন্ড জিনিস হচ্ছে ঘাস মানে অছে হেটা তার মানে নিয়ন্ত্রণ হয়ে যা আমি যদি চাহবা বি মানুয়ালি তো আমি ফাউডারে করে পারমা না তো আমার যে ডিক সর রহিলা তি না তো আমার যে সাইকেল উইডর অছে হেতিরে বি আমি ঘাস নিয়ন্ত্রণ করে পারমা যেহেতু বর্ষা দিনে মাটিটা উসাস থিসি তো এটা ব্যবহার করি হবা
1: সহজে হয়ে পারবা
0: হ্যাঁ তার সঙ্গে আমি যদি কেমিক্যাল যদি ব্যবহার করা বলে হিমাজাথফারটা বি আমি দিয়ে পারমা বাকি মোর হিসাবে কুড়া খোসা কলে দুইথর যদি করে দেওয়া বলে সফিসিয়েন্ট তো ঠিক সে ঘাস নিয়ন্ত্রণ হয়ে পারছে
1: কুড়া খোসাটা বেশি ভাল হবা লাভদায়ক কাঁ করি বেলা আমার অলগা কিছু যদি আমি রাসায়নিক পদ্ধতি ন যদি আমি ঘাস মারমা বেলে আমার মাটির গুণ তো কবি যাচ্ছে নিগে বেলে এটা তো ঘাস বছা কুড়া কুসা সব উপরে কহিলি তো হেনতা আমার রোগ পোক বি হয়ে যায় সনি আউ হেনতা রোগ পোক কাণা কাণা হেসন সে রোগ পোক হলে আমি তাকে কেনতা আয়ত করি পারমা যে টিকে কহি দো
0: হর চাষ কলা পরে ক্রপটা মাসে হয়ে যাচ্ছে ফসলটা তো সেতবে কাণ হেসি আমার হরর গোটে জিনিস রয়েছে যে তার চেরটা তা মানে বহুত গভীরকে যাইছি তো হেনতা সে গছর লম্বা বি বহুত হেসি তো আমি কাঁ করমা তার টিপিরে যেন পত্র মানে অছে তাকে টিকে টিকে ছিড়ে দিলে কাঁ হবা তার ব্রাঞ্চটা অধিকা বাড়বা তো ব্রাঞ্চিং যদি জহ হবা ফুল জহ ধরবা তো ফুল জহ দলে ফলটা অধিকা আসবে আউ যেটা কি রোগ পোক কথা পড়ছে তো রোগ পোক লাগি না গোটে কাম করমা যদি হড় যদি আমি লগুছু তো মনকর ন লাইন মনকর হড় লগালা আউ গোটে তার মানে ন ধাড়ি হড় লগালা পরে গোটে ধাড়ি তার মানে আমি আমার যে অছে সূর্যমুখী ফুল সেটাকে যদি গোটে ধাড়ি লগামা টিকে রোগ পোক টিকে রয়ে যাবে আমি যদি তার বাউন্ডারি তার মানে যে ডুলিরে আমি করুছু কি জমিরে করুছু তার চারিআড়ে যদি আমি মকা লগিয়ে দেওয়া গোটে লাইন তো সেটা বি তার মানে রোগ পোক কে তার মানে
1: আয়ত করি পার
0: হ্যাঁ আয়ত করি হবা আর প্রায়ত আমার যেটা কি পোক ভিতরে যদি দেখবে আমার গোটে ছুই মিন্ধা পোক লাগছে আর সেটাকে আমি কাটটা ভাইড্রো কলে দুইশো লিটর পানি লাগছে একরকে তো দুইশো পচাশ গ্রাম আমার লাগবা এটা আপনার কাটটা ভাইড্রো কলে
1: দুইশো পচাশ গ্রাম কি সে যে দুইশো লিটর পানি দিয়া হবা
0: হ্যাঁ মিশিকি আপন স্প্রে করে পারবে তার সঙ্গে সঙ্গে যদি সেটাকে দেখবে বলে আর গোটে পোক আছে আপনার যে বাঘুয়া পোক বলে কৌছ কেমিক্যাল স্প্রেটা তো প্রায় নেই প্রায় লোক মানে কেন করছেন সেটাকে তার মানে গ্লোভস পিঁধিকি হাতরে যদি আনিকি সেটাকে কিরোসিনে যদি পকাই দিয়ে যদি মারি পারবে সেটা করে পারবে আপন কিংবা একর পিছা দশ কিলো কার্বাইল আপন গুন্ডটা বি ব্যবহার করে পারবে আপনার পত্র ছিটা পোক যেন লাগছে সেটিরে আপনার ক্লোরোপাইরিপস দুই এম এল পর লিটর হিসাবে আপন স্প্রে করে পারবে ব্যবহার করে পারবে আর প্রায়ত এই মুখ্য ই মানে সব পোক হিসাবে লাগছেন আর রোগ যেটা কি আমার ঝাঁওয়া রোগ হল কি প্রায় লাগছে আর আপনার সেটির লাগে কার্বন ডাইজিম কার্বনসিন প্লাস থিরাম ଆପଣ ଯଦି ମୂଳରେ ଯଦି 2.5 ଗ୍ରାମ ପର୍ ଲିଟର ହିସାବରେ ଯଦି ଡୋଜ୍ରେ ଯଦି ମୂଳରେ ଯଦି ପ୍ରୟୋଗ କରିବେ ମାଟିରେ, ତ ଯଦି ମାଟି ବିଶୋଧନ କରିପାରିଲେ ତ ଆପଣଙ୍କ ତା ମାନେ ଏଇଟା କଣ୍ଟ୍ରୋଲ ହେଇଆସି।
1: ଆଜ୍ଞା,
0: ତାର ସାଙ୍ଗେ ପତ୍ରଚିତା ରୋଗ ଲାଗ୍ସି ଯେନ୍ଟାକି ଲିଫ୍ ସ୍ପଟ୍ କହୁଛୁ, ତ ଏଥିରେ କାର୍ବନଡାଇଜିମ୍ ପ୍ଲସ୍ ମାଙ୍କୋଜେମ୍ ଯଦି 2.5 ଗ୍ରାମ ପର୍ ଲିଟର ହିସାବରେ ଆମେ ସ୍ପ୍ରେ କରିପାରମା।
1: ତ ଏଇଟା

পেট ধরি, মুই তো যথাগা জীবন পুষা চাষকে আগ করি, হলিয়া গীতে গগলি করে গা নগল পেট ধরি।

শ্রোতাবনে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। আমরা পরবর্তী কার্যক্রম শুনন্তু রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি কেন্দ্র।

0: কে কে তুমি একা গিয়ে এটি কোন করছো?
1: হ্যাঁ, এটি জঙ্গলর মাটিরে মু ওটা মনিষর মঞ্জি পুতিলি। দেখুছি সেই মঞ্জিরু চারা কি অঙ্কুর হেলার না নাই।
0: কোন কৌছ, মনিষর মঞ্জি পুতিল?
1: হ্যাঁ, মু নিজে নিজকে পুতিলি।
0: হেই, তে দেখো ঠিক গোলাপ পেন্থাবলি গোটিয়ে অঙ্কুর ফুটি উঠছি।
1: হ্যাঁ, হ্যাঁ, এই তো, এই তো মু, হ্যাঁ, এ তো মু, এ তো মু, ইয়ে মু।

প্রশান্ত কুমার প্রহরাজ অরুণাচলম এবং ম্যানেজিং ডাইরেক্টর বাবাজি চরণ সাহু বেঙ্কু প্রফেসর বিজয় মল্ল মর্গজনন্দন এবং নন্দিনী বিরজালক্ষ্মী ত্রিপাঠী রামস্বামী অনিল কুমার দাস নারায়ণী তনুজা নায়ক ভাই কিশোর মহান্তি পূর্ণিমা মিনতি দেই স্বর তথা বিদ্যার্থী চপরাশি কল্পতর মিশ্র রাজম্মা লক্ষ্মীরাণী কর্মকার নির্মলা এবং শৈলকুমারী বর্ষা পট্টনায়ক শ্রোতা মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর বর্তমান শুণতু কতটি হিন্দি কথাচিত্র গীত শিল্পী কিশোর কুমার শিল্পীক কণ্ঠের কার্যক্রম প্রথম গীতটি শুণতু কথাচিত্র আরাধনা গীত রচনা আনন্দ বক্সি সঙ্গীত এস ডি বর্মন।

0: seno.
1: কার্যক্রমের পরবর্তী গীত। কথাচিত্র ঘর কিশোর কুমারক সহ কণ্ঠদান করছেন লতা মঙ্গেশকর। গীত রচনা গুলজার, সঙ্গীত আর ডি বর্মণ।